মন চাহুথিলা এই জনমরে দেখিবি তো বধ বেশা হত ভাগা বলি তাতে হরে এলি রহিগলা অবশ।

আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী রীতা মিশ্র। শিল্পী গাইছেন রঘুনাথ রাউত রচনা হর হর মহাদেব দেব দেব মহাদেব তুমি গতি তুমি মুক্তি পরম বিভূতি শিব।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধুগণ, কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু অনুচিন্তা ও উপস্থাপনা করিছন্তি অসীমানন্দ সরস্বতী।

0: শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে গলা আজ কার্যক্রম কমিটি লাগিলা নিশ্চয় লিখবে কার্যক্রম কু এইটি রাখি বিদায় নেছু নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা, প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনার সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুণন্তু অকুহা কথার ঘর সংগ্রহালয় আলোচনা করেছেন ডক্টর জয়ন্তী রথ।
2: ওড়িশা রাজ্য সংগ্রহালয় মো পাখু প্রত্যহ আবাল বৃদ্ধ বনিতা কেতে দর্শনার্থী আসন্তি, কেতে বিদেশী পর্যটক আসি বুলি দেখন্তি মোর প্রত্যজ্ঞ বিস্ময় ভরা চক্ষুরে, অগণিত অনুসন্ধিষ্ঠু জিজ্ঞাসু চক্ষু ভেদ করন্তি মোর অন্তঃস্থল, মোর বিভিন্ন বিভাগ প্রত্নতত্ত্ব লিপিতত্ত্ব মুদ্রাতত্ত্ব প্রাণীজগত পোথি চারুকলা কারুকলা নৃতত্ত্ব অস্ত্রশস্ত্র গ্রন্থাগার, মাত্র সামগ্রিকভাবে মোর সত্তা এক। উৎকলর কলা স্থাপত্য ও গৌরবাবহ ইতিহাসর বহু নিদর্শন মো ভিতরে প্রদর্শিত, সেই সব প্রদর্শিত কলা সামগ্রী কুহন্তি অতীত ওড়িশার সমৃদ্ধ নৌবাণিজ্যর কথা, সমুন্নত নৃত্য সঙ্গীত পরম্পরার কথা, শিল্প চাতুর্যর কথা কুহন্তি। ওড়িশা একদা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব আদি ব্রাহ্মণ্য ধর্মর মূলপীঠ থিলা কুহন্তি, এই ভূমিরে নিজস্ব শৈলী ও মহক নেই বিকশিত।

0: ধর্ম প্রাণের পরিপুষ্ট এই সনাতন ধর্মক তা নীতি কু তা পরম্পরা কু আপন মানে ছোট করন্তু নি ভাই না
1: কোন কইল পাপি আমে দিও কু ছোট কর দইছু আরে সনাতন হিন্দু ধর্ম সে কি জানিছু হ্যাঁ আরে জগলি এ এ ভার কর বিধান কি ওটা নব লগাইছি সিংহ
2: দরকার ওই যা রই যা মুনিয়া আরে পাপিষ্ট যাবন বড় ঠাকুর বড় আনার সহিত চুক্তি ফের বড় পণ্যার সঙ্গে চুক্তি আমার সাথে তুই কোন ইন্দ্রচন্দ্র তো আখে দেখে যাও না দিকে হ্যাঁ কোন পাইলু কি তু পুরা পুরি মারি আছু
3: আরে দিও পথে মো কালিয়া পাকু যাওয়াকু মতে অনুমতি ন দেলা পর্যন্ত মু এঠু টিপে গুঞ্চিবি নে টিপে গুঞ্চিবি নে
1: ভালো রাস্তা ছাড়বনি আগে ঘোষাড়ি ঘোষাড়ি ভাগ ভাগ করবি নন যাত্রী মানুষ অসুবিধা হবে ভালো
2: চারুচম্পক বরণা নব নবীনারে দীনা দীনা বচনা করোনা মোনা
4: বন্ধ কর গোটা নারী কু অশ্লীল ইঙ্গিত দেওয়া তা দেহের হাত দেওয়া তাকে অর্ধ উলগ্ন করা তুম মানুষ লজ্জা লাগুনি এই তোমার শিক্ষা এইপা তোমাকে হচ্ছ শ্রেষ্ঠ
2: হিন্দু
4: ধর্ম বড় ঠিকাদার মানে শুন আজ হিন্দু ধর্ম ভিতরে তোমার হাত তৈরি সংকীর্ণতা মু নিজ আখিরে দেখিলি জগন্নাথে জগন্নাথে যে জড় ভাল ভাবে অনুভব কলি দায়িত্ব যেত তুম উপরে বি অমানুষ মান হাতে পশু মান হাতে সেতবে সেতবে মু আউ হিন্দু এই তোম মান দ্বারা নির্যাতিত হবি
5: তুমি এমিতি কুহনি কেতে জন স্বার্থ প্রমুখ অশিক্ষিত মূর্খ লোক তুমি হিন্দু জাতি কি ঠাকুর নিন্দা করনি মো কথা শুণ
4: না না কিছু শুনবি কিছু মানবি শুণ জগন্নাথ তোমার সিংহ দ্বার পাখে টিআই মু আজ শপথ করে কুচি মুবি আজ ঠার হিন্দু জাতির প্রধান শত্রু মন্দির মালিনী ওড়িশা কু মু শ্মশানরে পরিণত করিবি আউ তোমাকে নিয়ারে পড়ি তোমার পাউশুকু মু দেহরে বলি হই এইঠি তোমার আগে যজ্ঞ উপবীত ছিড়াই মু হেবি মুসলমান মু হেবি বিধর্মী।

0: সম্রাট, খবর মিলিলা আমার সেনাপতি কতল খাঁ ওড়িশা রাজার বন্দী শিবিরে ছদ্মবেশ প্রবেশ করে বঙ্গ নবাব হত্যা করেছি। আউ বঙ্গর নবাব হওয়া পাই প্রাণমূর্ছা উদ্যম চালু রাখিছি।
1: কলা পাহাড় আজি বঙ্গর সেনাপতি হই কারান্তক সাজিছি, সে জগন্নাথ মন্দির আক্রমণ করেছি।
2: আউ 10,000 মোগল সেনা ঘোড়সওয়ার 200 তোপ কমাণ গজপতিঙ্ক সাথিরে পঠাইবার ব্যবস্থা করন্তু রাজা মান সিং। আপন নিজে মধ্য যাই মুকুন্দদেবঙ্কু সাহায্য করন্তু।
3: মোর কিছি প্রয়োজন নাহি, প্রয়োজন কেবল আপন মানঙ্কর শুভেচ্ছা। জগতর নাথ জগন্নাথ যাহার রক্ষাকারী তার পুনি ভয় কাহকু।
2: ধন্য গজপতি, ধন্য তবে, লক্ষ্যে রাজার মৌড়মণি যথার্থ।

0: জগন্নাথ তুমি রক্ষা করতু রাজা, সেই হি তোমার সহায়ক হন্তু।
1: নবাব
2: কি সম্বাদ কতুল খান? মন্দির দখল হেলা? মন্দির দখল পরে মোর একমাত্র লক্ষ্য হচ্ছে জগন্নাথ, তাঙ্কু নিয়ারে পোড়ি সারিলে যাই মোর শান্তি।
1: কিন্তু নবাব, সে মন্দির ভিতরে পশি হোনি, জনে নারী আমার রাস্তায় দিবার হই বাধা দৌছি। আপনার আদেশ থিলা নারী শিশু আ বৃদ্ধ মানুষ
2: সে অহংকারী নারী কু ঘোষাড়ি আনি আম ভোকিলা সেনানীঙ্ক পাখে ফোপাড়ি দিও। তুমি চাল, মু উত্তর উদ্বার দিয়ে যাচ্ছি। আজ কলা পাহাড় রাস্তায় প্রতিবন্ধক হয়ে যিয়ে ঠিয়া হব তার রক্তরে কলা পাহাড় রক্ত স্নান করিব।
3: এই সেই নারী নবাব, এই আমুকু
2: তফা যাও কতুল খান, তফা যাও। এ নারী কু ছাড়ি দিও। শুন, তুমি মন্দির পশি সিংহাসন রু জগন্নাথ কু নিয়ে আস, মু এই নারীর কথা বুঝুছি, যাও।
4: মনোরমা?
5: কে মনোরমা?
4: মো স্ত্রী।
5: হিন্দু ব্রাহ্মণ ঘরের বহু, তম পরি বিধর্মীর স্ত্রী হয়ে পারে না, তা না ধরে ডাকিবার অধিকার তোমার না। সে আজ বিধবা। হ্যাঁ, সে বিধবা, সে বিধবা।
4: মনোরমা, এ তুমি কোন কল মনোরমা? চুড়ি সব ভাঙ্গি দেলা।
1: নবাব, মূর্তি আমার হস্তগত, আসন্তু আসন্তু।
2: সাব্বাস সাব্বাস কতুল খান, সাব্বাস। এথর এথর তুমি দেখো জগন্নাথ কি কোলা পাহাড় কেমতি তোমাকে স্বাগত করছি, দেখো।
6: নিশ্চয় করবি, মো জীবন দিয়ে তাঁর এই অবাটর ফেরে আনবি। হ্যাঁ ভৌণী,
5: জগন্নাথ মন্দির পর্ব শেষ হল, এথর তাঁর লক্ষ্য বারবাটী দুর্গ গজপতি নাহান্তি। এ বেড়ে যদি
6: তুমি নিশ্চিত থাও ভৌণী, সে দায়িত্ব মোর। হলে তুমি
5: এ দুনিয়ারে মোর কে না ভৌণী, সবু ডোরি মোর ছিড়ি যাইছে, শেষরে শেষরে জগন্নাথ ডোরি বাঁধি হবে বলে ঠিক করেছিল, হলে হলে সেইটা বি আজ ছিড়ি গেল। তুমি যাও ভৌণী, তুমি যাও। সমস্তে গলে, সমস্তে গলে মতে বি যাবাকু হব, মতে বি যাবাকু হব। তুমি চুয়াড়ে গলে বি জগন্নাথ, মু তোমারে পছে পছে যাবে। তম ছড়া, তম ছড়া মোর আউ কতি মুক্তি কিয়ে অছি প্রভু, কিয়ে অছি হে জগন্নাথে, হে প্রভু। তুমি তোমাকে রক্ষা কর প্রভু, মু আউ পারুনি প্রভু, মু আউ পারুনি।

0: জগন্নাথ, জগন্নাথ।
1: লুলিয়া, না না লুলিয়া, না লুলিয়া, তবে তবে জিতি গেল দুলিয়া, মু হারি গলি। হেলে মোর লক্ষ্য কাহিঁ, পথ কাহিঁ, কাহিঁ, কাহিঁ, কাহিঁ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: অভিনবিত কার্যক্রমে প্রচার করুছু আধুনিক গীত প্রথমে গাইছন্তি স্বরূপা চক্রবর্তী শিল্পীঙ্ক কণ্ঠরে তপন পট্টনায়কঙ্ক রচনা

0: The government clarified that where higher age limits are already in place, the existing rules will continue. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কটক।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
6: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ସୋମା ମହାପାତ୍ର, ମହାନଦୀ ପିଆର କଟକରୁ। ଆପଣ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଅମରେନ୍ଦ୍ର ମହାନ୍ତିଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ, ଯାହାକୁ ରଚନା କରିଛନ୍ତି ଶୀର୍ଷାନନ୍ଦ ଦାସ କାନନଙ୍କ। ଗୀତଟିକୁ ଶୁଣାଇ ଦେଉଛୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে যুগল কণ্ঠে গাইছেন আরতি বসু এবং প্রফুল্ল কর। গীতরচনা প্রফুল্ল করা।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছো আপনাদের আজির অন্বেষা কার্যক্রমকু।
1: আজির কার্যক্রমে মু আছি আপনাদের সাথে দীপ্তি রঞ্জন
0: আউ মু প্রতীক্ষা।
1: প্রত্যেকা এয়া কহিবা বিলকুল ভুল হবনি যে প্রকৃতি আমপাই অদ্ভুত উপহার।
0: হ্যাঁ দীপ্তি, এই পৃথিবীর সুন্দরতা, বিচিত্রতা ও জীবজগতর ভিন্নতা কেড়ে মনোলোভা সত্যি।
1: মতে কেবল এর সৌন্দর্য নুহে প্রতীক্ষা, বরং এতে অনেক প্রকারর প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশর সম্পর্ক তাঁর সমন্বয় প্রতিথর আবাদ করে দিয়ে। প্রকৃতি কোণ বা দেই আমাকে শুদ্ধ জলবায়ু দিয়ে আম প্রাণক সজীব করাইবা ঠার আরম্ভ করে ফল পনিপরিবা মহু তৈরি করে আম পোষক আবশ্যকতা পূরণ করুছি। সে কাঠ দিয়ে আম ঘর বনাইবার সাহায্য হোক, অবা সুস্থ মাটি।

0: É? E aí, Sérgio? Ei, vem cá. Tu corre para o Sérgio? Eu já guardo. Vou pagar o meu.
1: Não. Mô, Rani, dito que o que eu disse.
0: Rani? Você quer que eu diga isso? Você já disse? Era lá na diga, Ragmar. Pela manhã, agora eu tive a ativar com mana. Vá. Vá. Vá. Olha. Você pode correr, não?
1: Você é de corno, tchê?
0: Coibi. Corno, tchê, tchê? Coibi. Coibi, né? Tote bem, Nisa, aí, tipo. Nisa. Nisa, pare, Nisa, tchê. Tudo, tchê, olha. Buzi, buzi. Pra lá. Pra lá.
1: Você cortou ele da bomba, carrinho que eu tchê?
0: Chup.
1: Hã?
0: Cucura te dá muito aí. Cucurucu, cucurucu.
1: Monte aqui daqui, vi?
0: Não. Agora, colhe, né? Urgivo.
1: Lala de corno, macha manso cante.
0: Tu cortei? Chegou o cante, não cante. Tu cortei polícia? Hã? Tu cortei polícia? Ele tem que dar para o Já, falaram.
1: Rani de ti, tu que aste lá aqui?
0: Rani, tu é que aste lá com mana. কবিলি পড়া লালাল এটি মদ রকন্দি আহ কুকুরা কুকুরা রাত্রে কটা হব মদ আর মাংস রাত্রে খেয়া হব তু বা যুগান আর করছি যাও শুনে ঘুমে গিয়ে গোটা দেবী চাপড়া যাও পড়া
1: লালাজি আসিলেডি লালাজি
2: হে ভগবান যাও লালাজি পৌঁছিগলে কিন্তু মো কুন্তি কাহিঁ আরে কৈলাস
1: মা
2: আরে দেখ তো ভৌণী কোটে গলা কুন্তি হেই হেই পরে মো কুন্তি
1: নাই মা সে কুন্তি নুহ
3: হে হেই পরে লালাজি
4: ভাল হলা আপনার সঙ্গে দেখা হয়েগলা
1: দিদি কাহিঁ
4: সে দুই জন এই যাই ফেরি না
2: কোন কুন্তি আসেনি কুয়াড়ে গল না কুন্তি
4: রাণীর সবু সাঙ্গ ঘরে পচারি সারিছি দিকর কোনসি পত্তা নাই লাগুছি রাস্তা ভুলি যাইছে হেলে নিশ্চয় আসিবে যাবে কুয়াড়ে
2: মো তালে এই টলি পড়ুছি
4: আপন টিকে ভাউজঙ্ক বুঝান্তু না ব্যস্ত হবার কিছু নাই সে দুজন যাবে কুয়াড়ে যেমিতি হলে ফেরিবে মু আপনাকে খবর দিয়ে দেবি আপনার আপনার নয় ঠিকানা এই কাগজ উপরে লিখি দেলে নাই থাও কিছু ব্যস্ত হবার নাই আপনার তো মো ঠিকানা জাঁচান না লালা মেওয়ালাল বড়বজার কসবাপুর আপনার পৌঁছলা পরে মতো আপনার ঠিকানা লিখে জনাইদেবে যৌ যায় নবাকে ন আসছন্তি আমি তাকে নিজ ঘরে রাখব ঠিক রাণী পরি
2: মো তো কহুছি তুমি রহি যাও কুন্তি কু সাঙ্গে ধরি আসিব
3: তুমি দুজন নয় সহ পৌঁছি কোণ করবে
4: আপনার অযথার ব্যস্ত হচ্ছেন আপনার নিশ্চিন্ত এই নয় সহ যাই নয় চাকরি জয়েন করতু মে অছু পরা এটি গাড়ি তো ছাড়া মো পাখে নয় ঠিকানা লে নিজে ছাড়ি দিয়ে আসতাম ব্যস্ত হুত না সে আমাকে আরামে রহব মু খবর দেলে আপনার সে তাকে নিয়ে যাবে
2: কুন্তি

0: শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, ধান চাষ করিবা পূর্বরু জমিকু গভীর চাষ করি মাটিকু গুণ্ড করন্তু ও মই দেই সমতুল করন্তু। শেষৌড় চাষবেলে হেক্টর প্রতি 10 গাড়ি সঢা গোবর খত বা কম্পোস্ট প্রয়োগ করন্তু। ছটা বুণা নকরি বিহন বুণা যন্ত্র সাহায্যে অথবা লঙ্গল সিয়াররে 2-3 সেমিটর গভীরে ও ধাড়ি বিহন বুণন্তু। বুণিসারি থরে মই দিয়ে দিয়ন্তু। সহল কিসমরে ধাড়ি ধাড়ি 15 সেমিটর ও বিলম্ব কিসমরে 20 সেমিটর ব্যবধান রখন্তু। হেক্টর প্রতি 80 কিলোগ্রাম বিহন বিশোধন করে বুণন্তু। যেউঠারে জলর সুবিধা আছে রোইবা নিমন্তে তড়িঘেরা প্রস্তুতি করন্তু। 1 হেক্টর পাই তলি উতারিবা নিমন্তে আবশ্যকীয় 25 ডেসিমিল তড়িঘেরার 1 মিটর চৌড়ার পট্টি করে মঝে মঝে 30 সেমিটর চৌড়ার নাড়ি ছাড়ন্তু। তলি পট্টিগুড়িকরে আবশ্যক হইতিবা 50 কিলোগ্রাম অধিক অমলক্ষম নচেত 15 কিলোগ্রাম শঙ্কর কিসম ওদা তড়িঘেরার গজা ফিটিথিবা বিহন বুণন্তু। দোরসা মাটি থিবা বর্ষা আধারিত জমিরে শুখিলা তলিপটি মধ্যে করিপারিবে। এণু শুখিলা তলিপটিরে ধাড়িরে 10 সেমিটর ব্যবধানরে বিহন বুণন্তু এবং খত ও মাটি মিশাই ঘোড়াই দিয়ন্তু। তলিপত্র ফিটিগলে তলিপটিরে ধীরে ধীরে জলর স্তর বৃদ্ধি করন্তু। গজা হেবা পাই মাটিরে যথেষ্ট বতর থাই বুণিবা আবশ্যক। যেউ জমিগুড়িকরে ঘাস উপদ্রব দেখা দেইছি বিশেষ করে ঢিপ জমিরে ঘাসমরা ঔষধ ব্যবহার করি ঘাস দমন করন্তু। এথিপাই ঢিপ জমিরে হেক্টর প্রতি ব্লুটা ক্লোর কিমা প্রেটিলা ক্লোর 1 লিটরক 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। রোইবা পাই উদ্দিষ্ট জমিরে হেক্টর প্রতি 25 কিলোগ্রাম ধনিচা বুণন্তু। জলসেচিত জমিগুড়িকরে জলর সুবিধা থিলে সবুজ সার নিমিত্ত আজোলা বঢ়ান্তু। সাধারণত উর্বর জমিরে বুণাবেলে হেক্টর প্রতি 15 কিলোগ্রাম যবক্ষারজান 30 কিলোগ্রাম ফসফরস ও 15 কিলোগ্রাম পটাশ সার খাদ্য সার ভাবে প্রয়োগ করন্তু। ধান বদলরে অনধান ফসল যথা মক্কা বরুগুড়ি হরড় বিরি মাণ্ডিয়া চীনাবাদাম জড়া ও কন্দমূল ইত্যাদি চাষ করন্তু। মরুড়ি সহনে থিবা গভীর চের শীঘ্র বৃদ্ধি ও স্বল্প অবধি কিসম নির্বাচন করন্তু। ফসল সংকট অবস্থায় জলসেচন পাই বর্ষা পানিকু সঞ্চয় করে রখন্তু। গড়ানিয়া জমিরে গড়ানির বিপরীত দিগরে হুড়া ও নাল অদল বদলরে করন্তু, যাদ্বারা মাটিরে অধিক বর্ষা পানি সঞ্চিত হয়ে রহিব। খরাটিয়া চাষ নিশ্চিতভাবে করন্তু, এহাদ্বারা রোগপোক ও ঘাস দমন করা যাই পারিব এবং ফসল শীঘ্র বুণা যাই পারিব। অম্ল মাটিরে চূর্ণ ও কাগজকল ময়লা ইত্যাদি পকাই মৃত্তিকা সংশোধন ব্যবস্থা করন্তু, যাহাফলরে জমিরে ঘাস কম হেব, অধিক জল সঞ্চিত হেব এবং অধিক অমল হেব। একক ফসল পরিবর্তে মিশ্রিত বা অন্ত ফসল চাষ করন্তু। ঢিপ জমিগুড়িকরে কেবল ধান নকরি অন্য ফসল যথা মুগ বিরি হরড় মাণ্ডিয়া মকা আদি ফসল অন্ত ফসল হিসাবে নিয়ন্তু। বুণিবা বেড়ে নাড়ে খত প্রয়োগ করন্তু। মরুড়ি সহিপারুথিবা ধান কিসম যথা অন্নদা পথরা যোগেশ খণ্ডগিরি কলিঙ্গ 3 হীরা বন্দনা ইত্যাদি ব্যবহার করন্তু। মুগ বিরি হরড় আদি ফসলরে পত্রকটা রোগ পোক দমন পাই হেক্টর প্রতি 25-30 কিলোগ্রাম ক্লোরোপাইরিফস 1.5% গুণ

아무도 클란도 헤어지버고 비키 로버거르지 아우크시 자가바이 아구구 잘리지 헬레 헬레 베리아시 바리비도 근데 뭐 버거거리하고 자버고 뭐 버거거리하고 자 못해 근데 라구지 니퍼 리뷰와 부부로 짐티 জড়ি উঠে আর ঠিক সেমতি এ বয়সর বুঝরে মু যেতিক নই যাউছি মু সেতিক লোভ বড়ুছি হেটি হেটি মুঠি বিশ্রাম নেবি কিন্তু কিন্তু সূর্য যে অস্ত হয়ে যাবে এই লন্ডা পাহাড়টা বি ধু ধু হয়েকে জড়ুছি হ্যাঁ কোন করিবি না না না না মু বিশ্রাম নেবি আগুকু যাবি আগুকু যাবি ফেরিবাটা ফেরিবাটা তোমারই হাতে প্রভু ফেরিবাটা তোমারই হাতে ওম নমঃ শিবায়।

0: তেবে আমাকে চিঠি লিখুন সেই ঠিকার মো পছন্দ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক পিনকোড 753001 কবিতা বি পঠান্তু সাথী স্থান পাইব আপনার প্রিয় কার্যক্রমে
1: তেবে মনে রাখবে কবিতাগুড়িক ক্ষুদ্র স্পষ্ট এবং প্রচার উপযোগী হয়েছে আবশ্যক
0: হ্যালো মো পছন্দ কি কৌছন্তি
2: হ্যালো মো পছন্দ
0: হ্যাঁ কি কৌছন্তি
2: চিত্তরঞ্জন দাস মু জগৎসিংহপুর জিলা রাহামা বালিয়াপড়া রু
0: আচ্ছা চিত্তরঞ্জন দাস কেমিতি অছন্তি
2: হ্যাঁ আয়্যা ভালো আছো জগন্নাথ এবং মা সারলাঙ্ক দয়ারু বহুত ভালো আছো
0: নিশ্চয় প্রভু জগন্নাথ মা সারলা কৃপা করিথান্তু আম সমস্ত শ্রোতাঙ্ক উপরে আ সমস্ত ভালরে রুহন্তু আপন বি ভালরে রুহন্তু
2: আয়্যা
0: আ মাঙ্কু কইবে আ জগন্নাথঙ্কু কইবে আম উপরে বিটিকে কৃপা করথিবে
2: আয়্যা আপনকর চলাপত কুসুমিত হউ আপনকর উপস্থাপন শৈলী দুই অপাঙ্কর উচ্চ কোটির এবং প্রশংসনীয়
0: ধন্যবাদ আপন কোন করন্তি
2: মু আপনকর বাপা আমর ডেথ হেগলা পরে চতুর্থ শ্রেণী কর্মচারী ভাবে হাইস্কুল
0: রাহামা হাইস্কুল আপন অছন্তি
2: আজ্ঞা
0: কেতে বর্ষ হেলানি রইলেনি
2: মু দুই বার 94 বাপা এক্সপার্ট করিগলে মু দুই বার 95

0: সন্দেহ করছি, কোন মু ভুল করেছি
1: না? আদৌ নই।
0: থ্যাঙ্কস। হ্যাঁ, মো নিজ কথা তো তোমাকে এ যায় কইনি, জানছ তো আজ গোটে ভাল বঙ্গলা ফিল্ম আসছি।
1: কি কথা? মু নিজে বঙ্গালী, বঙ্গলা ফিল্ম কথা মু জানিবি নি।
0: হেই রঞ্জন ভাই, তোম মুন্ড খারাপ হয়ে গেল না? কোন
1: মানে
0: কোন মানে মানে হোছ মা, মাননি তোম গলা ধরছি, স্বর টিকে বদল গেছি, এবে ওড়িয়ারু বঙ্গালী হয়ে গেল, সেইটু কইব?
1: সরি, আরে সে কোন লাগি বঙ্গলা ফিল্ম কথাটা শুনু শুনু, সে বঙ্গালী কথাটা।
0: ওহো, বুঝিলি। হ্যাঁ, মু জানে তোমার সেই অন্যমনস্ক ঢঙ্গটা রয়েছে, থরে পরা পুরি কথাটা তোমার কানরে পড়ু পড়ু তুমি কিচেনকু যাই পুরি ছানা হলে যাই বুঝিছিল, অথচ অথচ জগন্নাথ পুরি কথা পড়ছিলা। হ্যাঁ শুনা, আজ এই বঙ্গলা ফিল্ম দেখিয়াকু মু তোমার সহিত একা একা যিবি, আউ কেহি মানে তোম ওয়াইফ বি আমার সহিত যিবনি, বুঝিল? আউ এথিরে যদি তুমি রাজি না হুও, তোম মুহরে যে ছামু বাহাড়া দাঁত, যে বাহাড়া দাঁত থিলে লোকে খুব ভাগ্যবান হুঁতি বলে কুয়াযায়, সেই দাঁত দুইটিকু মু তোমার ঝড়াই দেবি। মু জানে তুমি তোমার দাঁত দুইটি কেবে হরাইবা চাইবনি, অফিস রু ঠিক সময় আসি ঠিক 5:30 আমার ঘরে পৌঁছিব, মু প্রস্তুত থিবি।
1: খালি কেবল তোম রঞ্জন ভাই নহতি মা, আমি সমস্তে মানে মু রঞ্জন বাবু, তোমার মাউসী অর্থাৎ মোর স্ত্রী, আর তোমার সে অপাটি, আমি সমস্তে 5:30 তুম ঘরে যাই পৌঁছিবু, সেউটু একাঠি বঙ্গলা ফিল্ম দেখিবু যিবা।
0: আপন আপন কি স্যার?
1: আরে মু তোমার সে এমডি সাহেব অরবিন্দ সেন।
0: স্যার স্যার মু চিনি পারলিন, স্যার স্যার মতে ক্ষমা করন্তু, স্যার আপন কে মু চিনি নথলি, স্যার ক্ষমা কর দেন স্যার,
1: প্লিজ ডোন্ট মাইন্ড। শুনো শুনো, তোম দুইঙ্কর টেলিফোন সন্ধি গলা পরে মু এপর্যন্ত তোম রঞ্জন ভাইর ভূমিকার অভিনয় করি আসছি। এই টিকে আগরু তু যে কথা কহিলি না মা, যে তো রঞ্জন ভাই কেবে তো জীবনকু নষ্ট করদেব নাই, আর তু কেবে হলে তো অপা জীবনকু নষ্ট করদেব নাই, এথিরে মু বড় মুগ্ধ ইয়ে হয়েছি, বড় বিমোহিত হয়ে পড়ছি, তু আজিঠু মোর ঝিও হয়ে গল মা। হ্যাঁ রঞ্জন বাবু, রঞ্জন বাবু আপনার সব শুনছেন তো?
2: স্যার স্যার স্যার মু মোর ভুল হয়ে গেল স্যার, মু কোন করিব স্যার, মোর কিছু উপায় নছিল স্যার, স্যার ক্ষমা করুন স্যার, মু সব শুনিছি স্যার। হলে
1: আপন তো শুনলে, কিন্তু কল্যাণিয়া পত্নী?
2: সে অবশ্য আরম্ভ শুনি নাই স্যার, কিন্তু এই 5-7 মিনিট হব সে মো পাখুকু ফোন ডায়াল কলা, রিং নহবার ফোন উঠেইলা, ফলরে তা ফোন মো ফোন আজ্ঞা দিয়ে ছন্দি ছন্দি হয়ে গেল আজ্ঞা।
1: তার অর্থ ইন্টারেস্টিং, আম তিন জনকু নেই টেলিফোন রে যে ত্রিভুজ সৃষ্টি হইতালা
2: স্যার,
1: বর্তমান তা গোটে চতুর্ভুজ বা বর্গক্ষেত্র হইগলা। হ্যাঁ, আমার চারিজনকর টেলিফোন একাঠি ছন্দি হইগলা।
2: হ্যাঁ স্যার হইগলা।
1: বাহ গুড, বর্তমান তাহলে আমি চারিজন সমস্তে সমস্তঙ্কর কথা শুনি পারছু না?
0: হ্যাঁ স্যার শুনি পারছু।
1: বেশ, তবে সমস্তঙ্কু গোটাই কথা কহুছি, আমমানঙ্କ ପରିବାରରେ ଶାଳୀ, ଯାହାକୁ ବେଳେବେଳେ ଶ୍ରଦ୍ଧାରେ ଶାଳିକା ବୋଲି କହିଥାଉ, ଏ ଶାଳୀ ହେଉଛି ଅତି ସୁନ୍ଦର ଆଉ ମଧୁର ଚରିତ୍ର।
2: ସାର୍ ସାର୍ ମୁଁ ଏକଥା ବେଦୀରେ ବସିଲା ଦିନଠୁ ଜାଣିଛି ସାର୍।
1: ଯଥା
2: ଜାଣନ୍ତି ତ ଆମମାନଙ୍କ ଘରେ ବିବାହ ବେଦୀରେ ସୋଳା ବିଧା ବୋଲି ଗୋଟାଏ ପ୍ରଥା ଅଛି।
1: ଭଲ ଭାବରେ ଜାଣେ,
2: ମୋର ତ କେହି ଶାଳକ ନାହିଁ, ମୁଁ ବେଦୀରେ ବସିଛି ଆଜ୍ଞା, ମୋ ପିଠିରେ ଗୋଟେ ବିଧା ବସିଲା,
1: ସେଇଠୁ
2: ବିଧାଟା ମତେ ମତେ ମତେ ବଡ଼ ମଧୁର ଲାଗିଲା ସାର୍। ସାର୍
1: ତାପରେ
2: ପାଖରେ ବାରିକେଡ଼ ବସିଥାଏ, ମୁଁ ତାକୁ ପଚାରିଲି କିଏ ବିଧା ମାଇଲା, ସେ ଟିକେ ମୁରୁକି ହସି କହିଲା ତମ ଶାଳୀ। ସେଇଠୁ ସାର୍ ମୁଁ କହିଲି ଯା ତାକୁ କହ ତା ବିଧା ମତେ ଭାରି ମଧୁର ଲାଗିଲା, ସେ ଆଉ ଗୋଟା ବିଧା ମୋ ପିଠିରେ ଆସିକି ଥୋଉ।
1: ତାପରେ
0: ମତେ ତ ଆପଣ ଝିଅ କହିଲେଣି, ତାପର କଥା ମୁଁ କହୁଛି, ବର ବେଦୀ ଉପରେ ବସିଥାଏ, ବାହାଘର କର୍ମ ଚାଲିଥାଏ, ବୋହୁକୁ ମାନେ ମୋ ଅପାକୁ ବାରିକେଣ୍ଡି ଭିତରକୁ ଆସିଲା, ଅପା ହସରେ ଭାଙ୍ଗି ପଡ଼ି ମତେ।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ওপা, চাকরি মিলি গলা।
5: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়ায় শপিং। হুম,
4: হ্যাঁ অপা, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
4: ইনস্ট্যান্ট লোন বিতা মিলুছি।
5: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
4: কিন্তু অপা,
5: দেখ রোজগারর গোটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
4: হ্যাঁ অপা, পার্টি মোরো, বাজেট তোরো।
6: আরবিআই কহে
7: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনক সুরক্ষার ধ্যান।
8: শিল্পীঙ্କ କଣ୍ଠରେ ପରବର୍ତ୍ତୀ ଗୀତ ସରୋଜ ପଟ୍ଟନାୟକଙ୍କ ରଚନାରୁ।